0: wet and measures department ki complex ngarang pangtokiba world meteorology day lisingani kuntaru ki thorom da saruk yaraduna siri kheda bartan hai malem gi oin yanaraba wet and measures ki kangnon sing puthorak padagi pot laiba yon bagi lamda khudong chaba kaya piri mahak na hai
1: asi wet and measures hai koi measurements le lamda imagine da wi munam ya whole commercial system bazar je breakdown do dein seeing yon ya ro alu yon ya ro hawa yon ya ro barter system hane ki type ta khawm da sukha ya me da nang si ona jevi type ta tu sakte asi manipur da mi ke alai mi dun no mo da kilo makhai ma cheng sar ga di okay akoi 35 lakh ki population sing cheng da ka oi tham da kam sang ne sahim da kam sang ne ko pya da adu gi matung ina koi na manipur da productivity asung gai ni ai measurement ga tin sang sung government ke policy planning je without all measurement without any unit akoi function da mo
0: Takyal gi deaf and mute school dangarang persons with disabilities singi hakki matang da nomu yoi ba legal awareness program ama pang thokrai tharmadu rajya social welfare department royal academy of law oinama masung legal aid clinic pachhoina punna sinduna pang thokki bani imphal west ki phumlog dangarang tibi mukta bharat abhiyan campaign pang thokrai aam phumlog na khurkhul gi pic phumlog judge committee amasung mafumadu gi mera pai bisinga punna pang thokki ba tharmadu da punna miyoi homputra mari tibi laina laibra haibudu khangdoknaba check tauki north east trainees association amasung imphal east kabadi association sinduna ahanba inter district cash prize junior boys and girls kabadi tournament ngarangdagi imphal east ki kangla sangom sangda laiba neta ground da haukre ahobunamita sanaki banupam sagi match da imphal east na bisnupur bu point homputra ni thoi yankhai mari da aduga imphal west na kaksing bu point yankhai manga kunthra ni pan da thoi ki nupi masa singe match na kaksing na bisnupur bu point nipuma pan kunma thoi da duga thoban na imphal east bu point kunthra ni thoi kunthra da thoi ki tabir bu pawosi akashwani imphal da gini Pradhan Mantri Narendra Modi gi Italy khongchatta tongan tongan balam singda yana chitara manga sahi taunakre masina laibak ani gi marakta lainari bamari hena fagat hanbada chauna mateng oiragani yana se singa dungarang rom da sri modi masung italy gi pradhan mantri georgia meloni ga mihut kangbu gi thakta unadun wari sanar bamatung da sahi taunaki bani yana se singa dugi manung da la u singu critical mineral ayurveda science and technology masung maritime transport and ports na singba yauri tungda pradhan mantri sri modi na hai India Italy Joint Strategic Action Plan lisingani kunmanga lisingani kunmapanna laibak ani gi mari hena phagat an mar chawna mateng oregani innovation masung ngaksil gi mari leno polam sing sabagi matangda anaw thorang kya su paikal agani haina sri modi na phongdokki ngaksil mantri rajnath singh na hairi nuclear gi matangda kihlak pagi thong amata khang duna lairoi korea da leba bharat masa sing una duna wari shana ba mada ngaksil mantri na hai operation sindur asi bharat puma pangan kan ba madi shakti leba lebak am ohinna na bagi lambi da sangshin bagi singtha ninga oira ba tangkak amani mag na hai bharat na terrorism gi thong amata khang duna lai thok loi habidu operation sindur na maek sang na utkre nuclear gi kulai sing bharat na hana sizna ba tauroi haiba phirep adu ahong bulai tri haina phongdok la duna siri sing na hai nuclear gi lamda kihlak pagi thong sing lebak asina tumina yang dun lai thok loi bharat na ngak sen gi polom sing sab gi lamda marom dom lepse banga malai bak ama oina ba gi lambi da khumang chauk sin na sang silakli khongthang asina mirai bak ta ngak sen gi polom sing yon ba gi sang su han ga lakli bharpu sokhala bolai bak am ohena na basang sileba bexit bhar ki khongta nga se mai pa na bo hana bada sarkar gi makok thong ba official sing na thawai yaw na hona na ba rashtrapati Draupadi Murmu na hairi rashtrapati bhav na ngarang kumjale sing ni kunmari bes ki ias officer sing kang bo maga una bada Srimati Murmu na wapu masi phongdok ki bani ngasi phongo pauchi sing maro yo pauchi sing ni hause nawrem victor laire victor
2: thagachari kiran Fazin kiba nagagi miyoi sing tek ta kaida na thadorok naba nagal sing na paktak tana khongjang changsing kiba gi pau sing na ngasi phongna riba pau che yam bagi maroi ba pau oiri sana lai bak pau che da fazin kiba miyoi sing thadorok ta badagi khoisaung nar ba miyam na maikai khuding da lenga ki thawong pen da ba phongdok na khre church ki pastor yauna sa san gum na far ga tamtina ot nei riba si lengak na tumina lai thok pa yaroi haiba naga lup sing na thamlak ba wafam ahan ba headline tauri Pawasi tongan tongan ba headline ga loinana naharol gi thaudang Manipur Mail Poknafam Sangai Express English Edition amasung People's Chronicle da ahan ba headline tauri ফজিনবা মিয়সিং টেক্ত কায়দান থাদোপিরকিব তংদু লাইতাদ ফিবম আসিগি মতাংদ নাগা উইমেন্স ইউনিয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেমোরেন্ডম পিছনখ্রে হাইব পাও পিপলস ক্রোনিকলগি আহান লমাই ফোলি মণিপুর লাইনাকন মিচম তরুক রেস্কিউ তৌনব অপারেশন চথরি হাইরগসু লংলা লংজিল ফংবুংগমদ্রি মফম খংদ্রিবা নাগা মিচম তরুকি মনুংদ ইয়াওরিবা পাস্টার ডাক্তার মানু থিউমাইগি লোইনাবিনা ইপুরোইবা হিংনা সিনাবিউ হাইনা তেংথারাকলি হাইব পাও হুয়েন লানপাওদ আহানব হেডলাইন তৌরি মফম খুদিংমক্তগি খুলাইসিং লোখপ মথৌ তারে হাইনা মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচানা ফোংদোকিবা ওয়াফম সাংহাই এক্সপ্রেস মণিপুর ইডিশনদ আহানব হেডলাইন তৌরি নাগাগি মিয়ই তরুক ফাজিনবগ মারি লাইনা তাংখুল ফুরুপকি নুপিসিংনা উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেনবু কন্যা ইয়ানিংদব ফোংদোকিবগি পাও সাংহাই এক্সপ্রেস ইংলিশ ইডিশনগি আনিসুব হেডলাইন তৌরি মণিপুরী আনি ক্রোড় তরমাপনগি দ্রক কোনন ফারে হাইব পাও আমসু সাংহাই এক্সপ্রেস মণিপুরী ইডিশনগি আহানব লামাইদ ফোংলি পোকনফম পাউচেদ পামসিংদগি ব্লেকত থাউ থাদোকপ লাইতে ওপেন সেল তৌই হাইনা মণিপুর পেট্রোলিয়াম ডিলার্স ফ্রেটারনিটিন ফোংদোকিব ওয়াফম আহানব লামাইদ ফোংলি মিটোপ খন্দোকসি ইয়াদবদগি গাসি মণিপুরগি থোগনিংদব থোদোকসি থোগলকপনি হাইনা জাস্ট এন্ড ফিয়ার ডিলিমিটেশনগি কনভেনারনা থামলকিব ওয়াফম নাহারোলগি থোদাংগি আহানব লামাইদ ফোংলি ফাজিনবা নাগাগি মিয়সিং আসোয় আঙাম ইয়াউদনা থাদোপিরকনব সেনাপতিদ ইয়ামলব মিয়ামন খোংজং চংছিনকিব আমসুং নাগা উইমেন্স ইউনিয়ন হিরম আসিগি মতাংদ প্রধানমন্ত্রীদ মেমোরেন্ডম পিছনখিবগি পাও হিলস হর্নবিল এক্সপ্রেসগি মরুয়েব পাওয়েন ফোংলি তামেংলং জেলাগি কাসুলং চেংদাই বামগাইজেং আমসুং সারু পাংখুলদ জনজাতিয়া গারিমা উৎসব 2026 পাংথোকিবগি পাও তামেংলং টাইমসগি মরুয়েব পাওয়েন ফোংলি কিরণ
0: থাগচারি ভিক্টর আরুইবদ মরুয়েব পাও আমহন্না মথং থা জুন কুমাথুই মোহন পাংথকদর নিট ইউ জি 2026 কি পরীক্ষা আসোয় আঙাম ইউদন পাংথকব মথৌ তাব থাক ফাইকলি সেকুরিটি ফোর্স লালব আহম ফারে গমখৈ লানদ্রক লালোনব মিয়ানমার মসা আনিসুসিংহাট ফারে আমসং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইটলি খোংচত তোমান তোমানব লমসে তরমা সহি তৌনখ্রে পও লোজরে
3: আকাশবাণী ইম্ফল হজিকা বিরসি ওইনাম প্রেমিলা দেবী সকব নোট রাধা অভিসার

आकाशवाणी इम्फाल इचु चक्र हंदा पुंगो हिफेर मके कुरे माउ चोसुबु सुदुताय जो असुथे पदेन हि तिया के थ्रेनियो मोनो लेपे गठलो जचो मप्राम चले रेओ इजको माउ लालिनो अनोलिशिया इजको मशली काइनन प्रबिले इजो जुथु जिरिबाम लेनो सिक्युरिटी हि पियो कुर एलपीजी गली पेट्रोल कुर मकाच न्यू डीजल मकाच चाउ एटीएफ कहेतो मोलिकाशी উন্নাফ অকালে কোর তাতা রেচা পাদেও হি মিক্রি দুনো তাদিয়া দিবে ইজন সুন ন্যাশনাল এন্টি টেরোরিজম চিঠু করলে ন আকুয়া স্টেটলি আমানি নাহি ফাবল করে দুন আকুয়া আলালো লেশিয়ের চিফ মিনিস্টার খেম চান্ন সোশ্যাল মিডিয়ার পেমেনি পাবে টেরোরিজম কপ্র করা অব সহি উমেশ দুন তাচি শুব কালি থিফ নিলে ন আকুয়া মুদু লেশিয়ের পে আমানি এ ডেমোক্রেসি লিজি লেস ন তাজু লেশিয়ের চিফ মিনিস্টার ওয়াই খেমচান্ন খচসায় মারে মে মাকে কালু নিন ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী সুথা কৌবান ইজহি নুসন এন্টি টেরোরিজম চিঠু কয়েত রথলয় হিদুন মণিপুর স্টেটলি আমানি এ উজিয়ে গালি নাহি খেলগুরুদুন মাখ্রেব নাহি থেও লেশিয়ের গভর্নর অজয় কুমার বালান মসহেন খোয়া উখরুল ডিস্ট্রিক্ট খুলেকবু সিনাকাইথে ভিলেজ অথরিটি উমুগালিন ইদু চিফ মিনিস্টার ইউমনাম খেমচান ইগাদেও স্টেজ ওকে জৌহি গলিও নিউ উপকহেলহি স্টেট পুলিশ মোয়া ইন্ডিয়ান রিজার্ভ বাটালিয়ন আই আর বি রুসুময় হি সাবু খেপিয় খচহিনিয়া উমুলহি উখরুল এ সি এম এল এ এন পি এফ এম এল এ রাম ময়ুভা হিয়া উজিয়া জুপিয়ে হিলিন এম এল এ ফোনানো সিনাকাইথে পুলিশ স্টেশন লে খুবুমারা এ ইকুনা মাচেসো খেপিও গালিয়া এস ডি সি অফিস নাহিয়া মাচেসো পানো অবহি সথুপিও দ খবে আরজপ্রা স্টেট খুই পানো ইয় জিথল গুরুদনো সেন্টার ন আলামাক্রা বিওয়েদ ইউনিয়ন এম এস এম ই মিনিস্টার জিতান রাম মানজি ন নাগাল্যান্ড স্টেট লে আজি সকলে ন পেওয়া মিনিস্টার ফোনানো চুমুখী ডিমাহেন লংলেং ডিস্ট্রিক্ট লে সেন্টার স্কিম খুড়ন প্রজেক্ট ভোট গৌখ্রুহি ডিস্ট্রিক্ট অফিসিয়াল মাই আকুয়া কলেপিয়ে আমি মুছল ন মিনিস্টার ফোনান এম এস এম ই উব সক্রুহি আলিক্র সলো মলিশিয়া কালিয়া হি জামাজি নাহি গ্রাস রুট অদলে ভুতল মলিশিয়ার পেমনি পিয়ে চেচর কচু আসাম লেজিসলেটিভ এসেম্বলি সেশন কারে নাহি ইজন ফ হিখ্র মাকা হাও নিন ফ মাকা চর কতু বুলা সেশন লেন ইউ সি সি বিল নাহি থলে দ চিফ মিনিস্টার হিমন্তা বিশ্বা শর্মা ন পেদা কৌ হিবুয়া মেঘালয় এসেম্বলি স্পিকার থমাস এ সংমান চিঠিসা ইদু মাও দিয়াং দিয়াং হেন কুথুস সুথুকু মেঘালয় লেজিসলেটিভ এসেম্বলি বিল্ডিং নাহি তাবু কলে চসুয়া আমি মুচলিন অব সহি চিজক সচুটি এটি নাহি কলিও অব সহি মাচিয়ালিন সওয়াইট স্পিকার ফোন পেমনি পেয়ে এ মাতা কোনা সোশ্যাল মিডিয়ালিন অব সহি মাচিয়াস সমতি এট কুচুমা থাপি তাহি সপিসর স্পিকার ফোন খোয়া ইউনিয়ন মিনিস্টার ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন এন্ড কমিউনিকেশনস জ্যোতিরা দ্বিতীয় এম সিন্ডিয়া নইডু মিশন অরুণাচল কিউই নাহি সথপিয়া সকথ চসবলিহি চিফ মিনিস্টার পেমা খান্ডু ইয়ে অফিসিয়াল মৈন উজিয়ে জুপিয়া নাগাল্যান্ড চিফ মিনিস্টার নিফিউরিও নইডু স্টেট লেভেল দিশা মিটিং নাহি কহিমাহেন সাউ বুলয় হিথেন চিফ মিনিস্টার ন পেজস মিটিং নাহি সেন্ট্রেল এ সেন্ট্রেল ন মক্র কাপি স্কিম খ্রুহি কহি ভ অব সময় পুরলে দিচবন কফ্রলয় এ ডিস্ট্রিক্ট উদ্দলে কবু মেন কোয়ালিটি এডুকেশন নাহি পিল করুদন অবহি সময় পুফ তামলি শিরে তেমনি পেয়ে মার পিপলস কনভেনশন মোয়া এইচ পি সি ডি টক লালমিং থাঙা সানাতে জি হেলমে ন কখ সেটেলমেন্ট নাহি পিল গুরুদুন ইডু মিজোরাম সরকার ন হাই লেভেল মিটিং কালি বুলয় মিটিং নাহি স্টেট হোম মিনিস্টার কে সাবডাঙ্গা এ স্টেট জি টপ অফিসিয়াল মেন আকুয়া বুলয় সরেন্দ্র সকৌ ইহেলমে ইদুন কুতু গদা কলিম মার মৈন কবু বুলহি ইয় জিকঠ অব সুথু গুরু তাহিয়া লওয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ন নুসপঙ্গলে আজি সকলো থেহি ইতালি লেন নিউ দিল্লীহে মাছে মজলে ন ভুতল দিয়ে ইন্ডিয়া এ ইতালি নইডু এগ্রিকালচার ক্রিটিক্যাল মিনারেলস আয়ুর্বেদা
science and technology kalia katame nurses khui italy leno tabu ovo sokuruji okejo na hya pileto ubahinulwa nusu ga heno tax crimes money laundering e terror financing bono akwa ovo hisolero mou hya soloa nusu ga heji lojo modi e meloni no uko mahe pesosa italy no design ushevano amashihi bue kalia india no talent e umulomo promo sugo thugo da go chopaino ujuhi boedo temo smani pe no soleno soko competitive parakavano amandaleno okoda hi mata sugo chovano idu union education minister dharmendra pradhan no social media poino opiso gbu meta google e telegram kofu fomo yakwa ami mulwa kukuru hi kro kro kha makaga lyuni no need ug parakana hi soda go vano Amimu gochona hi motsu goiro mosono fuwe. Amadali no okoda hi mata gochova no peraka sokuru larum dona meno olele shuo kubuhi prabati eto peo. Oko amadali no mata gocho mai pile piko hi fopio to peo mosu mani pio to oko hi vuluwe. West Bengal ji South 24 Parganas district ji falta Assembly constituency le repoll nahi George Tu Hunda Channi Katachino Pitoria Vote hi chikro hunda chorogutu thola. Mare peko pulling boot leno prasdogomo tahi prashuo kadegolo vano election commission tano repoll soleto mosupra kohi bue. Indo Bangladesh charele bab wire bakhanahi kathulo guruduno West Bengal sarkarno border security forces BSF Tamapile, Ujihi Pitoria. Cyprus President Nikos no high level delegation Umukali Yakua Idu Chikrono Mambele Chitu Pade Ajiduno Vutolodia. Ijokohi hisa.